0: next one of something, city, shedder. Tananita yon mirror. Last night, Matoba, searches for some man, Pussaras, last gun pajik, just me tahe, something shedder. The can nasul gun pajak ma sorduk. Stas gun sorduk. True guni mitse tola atans de, something, city shedder. Amateur Bussa punzo. Last night, Matop Namatop. Last meet up just its serskina. Last gun pajik macho amateur. True gunla, last matobajik, ramshok chaduk zin sorduk. Chichok spelam guninaka, jaga semisko chasin nasul chaduk.
1: Nga silte engineer chus, tebang mechanical engineer. Kave lasna, ngati yula, biamiruk, yamapi en nanichishi. Tsorchesla, ngati yula, I lasna gun, skon morik duk zerduk.
0: Teni busa rans, rayulina, lasna binche shik silchokpa, chiam, last meet up chasik silpin.
1: Mula, chi silgoshin. Ka silgoshin, ilkyuz machanokpa. Yang ranga dotpa nang jinjang machanok. Sped na, nga mechanical engineer inok. Innang, nga, beng, yak kalarak, chi lasna jigin nang skangste inokpa. Yang tefia silin inok. Changmi coaching chot zera minuga.
0: Oh, zirduk po na. Coaching a chat pa changmi zirduk. Debo lasna tsaltin kekpa hala.
1: O tena lasna tsala tsokshiginok pa. Lasna sosepia silgosanok. Nga silininok pa. Engineer lasik matop nang. Yang lasik top ridgesnok. Manyang yung lasik matop nang. Gere las mamang pojigyotinok pa. Yang te las gun chongyan chesinok pa. Yung lasik matop nang. Simpam chagoshes merak pa. Chos ches na las mang pojigyotinok pa. Pilok ne mit tsam shigyongduk. Te changma las chos te pene kurti cha minuga. Lak lage pene, karod karode pene chuanuk. Ngati yulang, las choche se skaps nasok siyote nukpa.
0: Sil te nang yung ilas na jik matom na kakspo songpa buca.
1: Tsangma la yung ilas topches kakspo nukpa amale. Tewe fia yung ilas la khal dangste maduga. Rang kyutkane, yang las jik chongyan chese nukpa. Amale rang tserka machong. Nga yung ilas jik matom nang, gere las jik ta chos te stanin.
0: Nghe bu cha ju. Semba ma cha ga spos pa bo te la shos. Las kazuk chik cho nang la sinok. La shos te rang e khalak pa ba te pene khyong kan bo siwa chan ni pene inok. Te pene la barka dan yon chen. Bu cha ran spera zes pa kham sang song. Mana ngit khurang demo cho se yon amirak pin. Thugua las ma to be serske na. Las ngan pa chik chos mita he samte serin dugat pin.
1: Tetsok se las samba metkan jikstin ha mago kan buzdil gune chanok. Rang ka lokal metkan gune dags nente rang tuspu danok. Rang mise thola tangches machat rang shok chaches gun tsoks chuen hinok. Nga tetsok se thu man. Nga ngarang ka lokal yot. Ngarang ka confidence yot. Nga yang la shik chos istanin. Amal rang nye fe tserka macho.
0: O chubu sa juru. Ama lokal rak. Nye buca Cheese kalashik tonang seltas ping enanok. Chungtu la nak bardo kurte yontan jankanin. Nye pusa komshes gyalayot, ha gongyanat. Nga pusa rayeka lokhel rak, hamecho. O inna spospa chak macho gabor. Spospa thonpo yonna skala seltu banok.
1: Chungtu la naks thong macho yasha choste borkan gunla. Chenmo songste skalas la seltap ping enanamanok. Machat. Spospa chakste lasngan choksla chanok. Naks bardo kur nyana manok. Chungtuzla yasha chokan gunla yasha pungsha gyura nokpa.
0: Yasha pungsha gyurte nok amecho. Chugu mangpo jikte nok. Ya, daspera mangpo songpa ya. Chinanza yong ya. Chinanzo.
1: Ya, yanga yunga thaya male.
2: Julie, ane dechen le.
0: Julie, doskar.
2: Ane le, kar ushkyo dan maang peks naam se dukpa, kozlaak tu achat zirzirik.
0: Kozlaak tu achat pa, doskar.
2: Kar utu ashkyo dat.
0: Dokpe thama achat pa, doskar, doktha.
2: Baltin sum kurte dukpa, dokpe naa tu naa chik chik chana dik te maan oga.
0: Dokpe naa tu a maan oga, doskar.
2: Daksa, dokpe naa kozlaak tu achkyo dat lupa.
0: Dokpe naa maan, doktha, doskar, doktha. Dokpe na nga tu choga ma nok. Mi tu cha za te nok pa.
2: Chi ale.
0: Dok chu tsa
3: মাছ দোনা নক পানো মো
2: নিজে টকছু দোনাদ না নালকা মেদা
3: নালকা ইয়ত মাং ছাবে টকছু দোনা নক তে পিয়া টকপে নাঙা গজলাক ঠুই ছক আমা নহে
2: কালতিস টকথা গজলাক ঠু আস কিয় দাদ না সুকাদিস লামো আলতাস তে টকপে নাঙা শাল তামে তো
3: তেজুক লাশিক সুয়াং চু আমা নক পা দরকার ছংমা হা গস্তে ইয়ত ক্যাক গজলাক সুয়াং ঠু আমা নক গজলাক ঠু চেষ্টা বর্তাং রং ঠু আমা নক চুয়াং জুকসা আমা নক টিম চুস পা ছংমে লাগলেন জাদা নক পা
2: কালতিস সুজি লাগলেন মাজাদ না
3: তেনে ছাত পা পোগা নক ঠেলবা চানক দাকসা সুপা ছাতপা কালগোসি মাউস পা রোলকার ইউলমি কুনখা ইয়ান পো ইয়ত পা টিম লাং লাগলেন জাদা নক পা
2: মাল দে মুরাক হাল লাশিস nga philo ga dux pa mang pe gyus met pa anile
3: den al den ba nomo dolkar nga ti yulas ngan me lam lukshol zampo gun mangyam sa yot pa ngan me teams lukshol zampo gun nang nyampo tingsa nga thap soma charji soma gun nang shula nok pa ma demo charuk pa nomo diri phito ga gadi jipe kash mak to yot zeren chiz school dupin dolkar ra askyot speral demo demo kyan sa danok
2: ওলে আনেলে না ইউন হে আনেলে বাল্টিন সুম্বো চি ফেলো
3: ও বাল্টিন চিকচিকি গোসলাক ঠুচেস চিকচিকি না আশালচেস ইয়া চিকচি না ছু খোচেস দমস বাল্টিন সুম
2: ও ওতা হাগো তুজি চি আনেলে আলতা জালিন ইয়া জুলে
3: ইয়া জুলে নমো জুলে

0: ইবু আকাশবাণী লেন কাস্তিং ইসরান তিসকে টোলমানী নসুলগুন সানাজাত কংসা লামিন নামডেন স্ক্যাপকুন গেলওয়াইজিনু বুসকুন্দুন দিরিং লাদাসলা চিপ গুসকাংতুস তালদান মিমাসকুনে তাতপা ছিনমে থকনে গাসু জাব গেস জুয়াচাতেনক শিলোনে জাবারে মন কি বাতে ডিগ্রি মিনা মিমাসকুনে লাসখাক সোসে নাস চন্দুসকুনে ঠোস থুগাচাতেনক দিরিং পোলিউ নাতনে স্কপচেস লাসমান্থুন তেরচেস লাসগুল লাদাস কাংপে না সুলা জাতে নক কাসাতা না সুলগুন জিপসাল জাতে সানাজাত স্ক্যাপগুন তালে লামা গেলওয়াইজি নুপুসকুন্দুন দিরিং নামটু গুতে চিপগুর লাদাস লা কাটিন স্ক্যান জাতে নক এতুস গেলামে থাতো থামা গুল্লা মিমাংসকুনে ঠাং রিক্স দে কংসা ছোয়া গাছু জাব গ্যাস জুয়া জাতে নক স্কুন্দুন লা সুয়া সেঠেং দামানসুনে ইয়াংস্তাং ফক্স কালচুর ঙ্গ্যাম্পো ফোটং গ্যাপেলিং চুপা ফেপসু জাব গ্যাস জুয়া জাতে নক লাদাস নামপে চোখদুতং লাদাস ইয়ংসি কম্পা চোখদু উজাতে জুংসি টালিক পে চোখসনে স্কুন্দুন লাদাস লাল দান ছাক সেরিংসলা টালিক কুন চিসা থকনে গ্যাসপা জাতে হতে নক এতুস ফোটং গেপেল লিঙিকা লাদাস নামপে চোখদে থিপা চিরিং দোচে লাকরুগে স্কুসুং মান্ডাল ফুলে জাতে নক ইংথুপ স্কুন্দুন নে জাপিগা শাকচোস জাতেল টিংনে তালো স্কুন্দুন ইসিনুরবু লাদাকসলা হালামদা নিস লাকজাম স্কুঙাল থেনতে যুগশেসি ডিগ্রি মেয়তে নক স্কুন্দুন ইসিনুরবু লাদাকসলা চিপগুসক্যাং আজাতে ইনখান স্কোলা লাদাকস নাং পে চোখদু থিপা চিরিং দরচে লাকরুগে এসুকমলা জাজ
1: খেমবা লাদাখ লাংনে ইয়ংনু ফেপসেস পো তা গুদং কেন ছোপাং সোনম মাংপো জি জুমসে মানে থাংপশিনা ফেথুয়া মেকা মাসাম মেগু তেলানে দেবু খাংগি তোপর গুরু সোনো সোমবাসাং গ্যাবে পে তেওয়া নিজে ছেমবো তা গাতা লাস পা ছাংমে তুগুন দরিম বই সুঙ্গা নাজিং গি তেবা তামচি শুক ছেমবো ইয়োবাসাং না এন্ট্রিং গ্যাওরিম জিয়াং কে পে পেবা চমদু মাসে পে গ্যাওরিম বই চেতা নেশার ইজপিক তেনে শাকছো নাস্কা পা ইনায়া শাড়ি দেছো মিক্সাল গি পে ইয়াপো তাং পে মা থাংপো দু মিক্সাল পে গাবো তাং থাতপো সং দা তালেন ইনা জুলাই অগস্ট সেপ্টেম্বর বো তাং আতা নামজে ছানি জুবা না মাল তেশো পো নক লা গ্যাওরিম বই চেকা কুঙ্গা সো আসকে চেস পং মাতা ছামে পে মা কাওয়া সং পজা হাজং ইয়া থাতপো গামো জি তাং কাওয়া সং বজি
0: চাঁসপো গুনে নাঙা মিউস পে ছুল্লা সুলখান গুনে গ্যাপ গাল্লা লাসে টাকপো সুলতেনক লাদা গুজুং আসতে শিষ্কং জুন বা ভি কে সকসেনে তংপো জিগরং মিউস পে ছুল্লা ই নাসা গুনিকা মোটোখল্লো সুলখান গুনিকা ছাতপা কালচি সি কা সালতেনক জুনে ছসমি সুসারু গে জাগা রি সেমসন সুংসকো বি গ্যাপ গাল চোখান জি কানে পেনে কিরমোস তংগাপ চুংগাপ চুই ছাতপা লেনদেনক ই নাসুলকুন গিজুরং লানগেসলা আকাশানি লেনে সঞ্জেসলা ফুলিনজিক তাঙ্গান Shilun Narendra Modi during Lungtin Khan Jabare Dikrim Manki Bate Nanga Yule Tommy Guntang Gagare Tommy Chigale Yulkunena Nasti Yut Kangula Kongra Samchar Ngon Juga Jatenok Shilun Narendra Modi Junil Zenanga Rang Yule Joskan C295 Namtu Tangpo Urchestang Nyampo Gagare Namtu Kagana Tarkil Chenmo Lustenok Moltok Akashwani nanga man ki baat dikri me nanga khoi ikane lasnes kap soma binches nantan songte normal tok shedlone man ki baat nanga yog jak tang delte sundos jate no kabo jixten gangpe nanga sisten pin khoi Ahmedabad nanga gelchi dane yogathan championship nanga takma lenkhan athletes kunla tashidile jua jate no
2: एविएशन सेक्टर में भी देश ने एक बड़ी सफलता पाई C295 यह विमान मेड इन इंडिया है और C295 विमान ने अपनी पहली उड़ान पूरी की है और ऐसे 40 विमान भारत में ही बनाए जा रहे हैं इससे एमएसएमई और एरोस्पेस सेक्टर को नई शक्ति मिल रही है आज समुद्र से लेकर आकाश तक हमारा भारत अधिक सुरक्षित और आत्मनिर्भर बन रहा है विश्व योगासन चैंपियनशिप की भी बड़ी चर्चा हुई इसमें भारत ने कुल 114 पदक जीते इनमें 102 गोल्ड मेडल भी शामिल है भारत इस चैंपियनशिप की पदक तालिका में पहले स्थान पर रहा पश्चिम एशिया में बनी युद्ध की स्थितियों को देखते हुए मैंने देशवासियों से कहा था कुछ समय के लिए सोना खरीदने से बचें लोगों से कहा था कि विदेश में छुट्टियां मनाने से बचें लोगों से कार पुलिंग को भी बढ़ावा देने की अपील की थी किसानों से केमिकल मुक्त खेती के लिए खेत बचाने के लिए और प्राकृतिक खाद का ज्यादा से ज्यादा इस्तेमाल का आग्रह किया था मेरी अपील का उन्होंने न सिर्फ समर्थन किया बल्कि हर तरफ से उसमें अपना सहयोग कर रहे हैं
0: Shilun Narendra Modi man ki baat sala jatkan bo Ladakh se ska de na yurte Sanchez la pulte in khan bo chane chuchot ergya de ka aldapste Sanchez la pulchesen. Diring Pulse Poli Lasgul Shulte le SNM Sman Khana khams de ngeston pa Dr. Tashi Tinle se khams de ngeston pa Jon ba Dr. Dolma Chushkit Zong nge khams de spon bo chen mo Dr. Rinchen Churul comes this Ponbo Chen Mojunba, Dr. Skarma Yuntan, Medical Superintendent Dr. Yang Chen Dolma, Rzonge Immunization Sponbo Dr. Farhana Iqbal Gun, Juxte Yostus, Japskis Kan Tugujiga, Polu Mantun Stitches, Tangyampa, Lasgul Gozuk Zate Enok, Tangzenanga, Zonkare comes this Ponbe Mantun Stete Enok, Kalatse Nanga, Zonspon Kunzis Angme Polu Mantun Stirches Tangyampo Las Gulgozuk Zate Nog Nubre Nangar Zonkare comes the Sponbo Chenmo Smantun Stirches Tangyampo Las Gulgozuk Zate Enok Nyome Nangar Zonkare comes the Sponbe Las Gul Shulches Gozuk Zate Enok Lada Kuzungas de Director General of Police Anand Jene Le Aglinge Police Headquarter Ka Shkajib Tsokspajik Boda Zate Enok Tsokspena Headquarter Police Sponbokun Rzong Changme Superintendent of Police, SP Traffic, SP Security, Anti-Narcotic Task Force, ANTF, Cyber Cell, Police Headquarter, Laskar Sose Esokun, Investigating Sponbogun, Tangjan Sponbogun, Juxteyo Tenok, Sosperings La Rzong Changme, Superintendent of Police, Kune Rzong Gune, Skola Presentation Gute, Shadaja Tenok. Lada Kujung Azde Zotakang Tang Chongla Sesko Respon, Tongshi Himanshu Gupte Nubre Zongspon Mukul Banyal Kune Zota Kang Pia Nase Spaspe Zateyot Kane Zixtox Lena Zateno Enaringsla Zugdan Taxer Zonas Tang Gelsen Dairy and Food Processing Unit Kune Zixkor Zateno Kongune Zota Kang Naso Zixkor Zatus Ldane Zotang Yuljong Sena Zota Kang Lassir Kune Skolang Sundos Zateno আকাশবাণী লে গুটে লাদাখ সিনাসুল নিমেনা লঞ্চি গাতক ছুচোত অর্গু নিমে ছুচোত ইংলিশ তং স্কর্মাঙ্গাপ চুয়া ফিতো ছুচোস গা তং ফিতো ছুচোত দুন তং স্কর্মা চুয়া গুনিকা সানচেসলা ফুলিন জিক তাঙ্গয়ত ইয়ং সানখান লানগেসলা ই নাসুল গুন চিচোস্টারকে প্লেটফর্ম সোসুকাং সানচেসলা ফুলিন জিক তাঙ্গয়ত ইউটিউবিকা এ আই আর নিউজলে ফেসবুকিকা এ আই আর নিউজলে অ্যাকসেন্ডেলিকা এ আই আর নিউজলে অ্যাট দ্য রেট প্রসার ভারতী তং ওয়েবসাইট কা www.newsonair.gov.in তং লুংটিন খা ডিগ্রিম ছংমা নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপ একা সঙ্গা সঞ্চিসলা ফুলিনজিক তায়ত আকাশবাণী লেনে নসুল থন কসতা দিলচত সনজার
3: জিক্সপা কুনি স্টেনত খান তং স্কিজদুকুন খরল চোখলা খরিনিয়ত খানি ই জিক্সটেন খরবে নাঙা স্টাসপা তং লরতাত চিজিগতে দিরিং জিক্সটেনে নাঙা তেজুক রিয়াল কাপ চিংমে ডো কানাঙা জেরলেন মেটপা ইয়াং রিয়াল কাপ সমাজিক বিংস্তেমেট তেজুক ছুজুক সিংমে ডো কানাঙা জেরলেন মেটপা ইয়াং ছুজুক সমাজিক বিংস্তেমেট তেজুক শ্রীচু সিজদে জিংমে ডো কানাঙা জেরলেন মেটপা ইয়াং আজদে সমাজিক বিংস্তেমেট তেজুক ছসোক সিংমেটো কানাঙা জেরলেন মেটপা ইয়াং ইয়ানাক চিকবেস্তেমেট ইয়াং তেজুক নাংসাং সিংমেটো কানাঙা জেরলেন মেটপা খাংপা খাউ বেস্তেমেট স্কিজদুক তং জেরলেন গুন ই মিরতাক পে জিক্সতেনি রংজিন বনক ইন নাং জিক্সতেনি কা আশনাস্তেত খান নাতাং মিমাং সিস্টেমিশন তং স্ট্রাকচারস উগলান ছংমা ফানচুন স্টেনচিন রেলতেত খান বো স্নাওয়েনা বোরতে সু ছংমা সিওয়া জাচিস তং সামশিস মিনে তংস্তে সামমেত তুডো তং উকসমেত সাচু মেলুং ছংমে ফান্দে ফিয়া ছাকলা সঞ্জাচিস তে নাংনাং নাতাং সামশেস তোন গোবে মিমাংসকুন জান সেমশান তুদো গুনাসং সোসোরিক ইনখান বো জিক্স তুপচে শিকজাত গুশিস পোতা মা খাকছান ইনক্যাক সোশ্যাল মিডিয়া নাতাং ইসকা দে নাংা শ্রীসোক্স দার্গ্যা জিরুক তা দাং দ্রিঙা ই শ্রীসোক্স দার্গ্যা বো দেম্বে রং শ্রীসোক্স নাঙা ডার গেসেদলা কলখান সোকশিক জিক্সেনে নক কা নাঙা সু ছংমে রং রং চি সামখান বো তাকচাত মানে মাজাদা তুকসম মানে মাসালা জানলা ফরজুকসলা মাজিকসা শিসক তং ছুজলুক ঠুকশেসলা মাজিকসা খানে চিয়ংসপো মলচেসপোনি জেনমে সেম ঠুকশেস মাছাত শিসক সে চিগ্রিল তং থুন্দেল জংপে খা সিকিউন এলেপচেসেনাঙা নিনখা গুর শিচেসেনক খাসপা জিগিসতেপো মলতেদু চিগ্রিলি তন্তাকপো জেলেন মানে মেদপা নিয়ামপো জুকশেসলা জুয়ামানক চিগ্রিলি তন্তাকপো জেলেন চাম শিবিং নাং জোটসান জাতে থুন্ডেল তানপো বোরচেস পা চিকটিল জনক স্নাসকাপ জিগাস্তেন তে স্কাবরিয়া চিক তং চিগি পারলা জেলেন নিয়কটারি বিং নং তেগুন মেটখান জাচেস তং চিকটিল তং থুন্ডেল তানপো বোরচেস ইস্তন্দু জাত গোশেস পো মা খাচানি নক চিয়া জুনা তেংসা এতুস পো স্নান সোন মে রিগেল রফ রিতুস কুন চোসলা চিক তং চিগি কানে রিগেল খা লেঞ্জেস তং ফাম ফকান বো রিগেল পে কা নাংজিন ডুল গোশেস চোসে তুশিক লুস্তে মেটেনক সু ছংমা রংবোসি জাবোস থুংবোজিও তেনো বুলোন স্কিলোনি স্নালুকশিক সুজিগাং লুস্তেমে তেনো দিরিং ইউলজিক ছুকপো জরতে ইয়ান ইউল ছুঞ্জি কা কংগাল নিয়েছিস মেতেনো দিরিং সুজিক ছুকপো জরতে নিয়ালবা চানকুনলা তুপচ তাং নিয়েছিস মেতেনো দিরিং সুজিক কোসা থনপে কা ইজুকস্তে মলতে থমি ফালপা গুনলা জদামজাক তাং তুপচেস মেতেনো ইয়াং দিরিং দেম্বের গোজদম বয়দনা রং রং নাং সেমসি ইয়ারগেস নজাত গোশে জিয়তেনো চিকডিল তং থুন্দেল কুনলং জাংপো ইয়ং গোশিস তং রংগু তুল গোশিস মা খাকচান গুস্তে তেনো রিগেলশাস থকমে জাংপো সুঙা জাত খান নাং জিন রংগি জিসদং দাও মা তুল না চিরোল দাও তুল জিন ফেলওয়ার গুর তে চির চ্যামস তং সিং জি মা পুঙ্গিস রংগু তুলওয়া রিগেলশাস লাগলে নিন ইজুয়া চোখলা তেংসাং এর গোস্তম্বো রংগু তুলছেসি থাবলা বাদ গোশিস পো মা খাকচান গুস্তে তেনো আকাশবাণী লেনি তার দিল চাতন
4: ngashe akashwani lene shunchik tang pito go chu chot dun tang phecha duk kasata chu chot dun tang skar majib chu chukpa chewang phunchogo salkane lurik sana chat

0: ᱡᱟᱝᱮ ᱠᱚᱞᱤᱱᱤ ᱱᱚᱠ ᱜᱮᱜᱟᱨᱱᱮ ᱠᱤᱞᱳᱢᱤᱴᱟᱨ ᱛᱩᱱᱴᱟᱠ ᱛᱷᱟᱜᱨᱤᱝᱟ ᱠᱮᱨᱤᱵᱤᱱ ᱜᱮᱪᱩᱱᱟᱝᱟ ᱰᱚᱢᱤᱱᱤᱠᱤᱱ ᱨᱤᱯᱟᱵᱞᱤᱠ ᱡᱤᱨᱠᱷᱟᱱᱤ ᱜᱮᱞᱠᱷᱟᱵᱡᱤᱜ ᱭᱚᱛᱤᱱᱚᱠ ᱤᱨᱣᱟ ᱜᱮᱜᱟᱨᱤ ᱴᱨᱟᱱᱥᱠᱟᱨ ᱜᱮᱭᱟ ᱭᱟᱛᱤ ᱥᱟᱝ ᱧᱩᱝᱟ ᱭᱚᱛᱤᱱᱚᱠ ᱤᱵᱚ ᱭᱚᱫᱮᱱ ᱡᱤᱠᱛᱟᱝ ᱜᱮᱜᱟᱨᱤ ᱥᱮᱡᱤᱠ ᱛᱟᱝ ᱪᱷᱚᱥ ᱛᱷᱚᱜᱟ ᱰᱮᱞᱪᱮᱥᱤ ᱥᱩᱱᱰᱩᱥ ᱪᱩᱱ ᱭᱚᱛᱤᱱᱚᱠ ᱤᱨᱣᱟ ᱥᱯᱮᱱᱤᱥ ᱡᱤᱨᱠᱷᱟᱱᱤ ᱢᱤᱠᱷᱟᱠ ᱪᱤᱜᱤ ᱴᱤᱢ ᱡᱤᱠ ᱪᱚᱥ ᱛᱤᱱᱚᱠ ᱤ ᱴᱤᱢᱮ ᱢᱤᱝᱟ ᱵᱷᱨᱟᱢ ᱠᱟᱢᱟᱞ ᱰᱚᱢᱤᱱᱤᱠᱟᱱᱟ ᱵᱚᱨ ᱛᱤᱱᱚᱠ ᱴᱤᱢᱮ ᱛᱷᱩᱥᱢᱤ ᱪᱷᱟᱝᱢᱟ ᱵᱮᱫᱤᱠ ᱨᱤᱜᱡᱩᱝ ᱮ ᱞᱚᱵᱡᱩᱝ ᱪᱩᱱ ᱡᱤᱜᱤᱱᱚᱠ ᱠᱚᱝᱜᱩᱱᱤ ᱵᱮᱫᱤᱠ ᱡᱩᱝᱟ ᱜᱩᱱᱟᱝ ᱡᱟᱝᱟᱱᱤᱱᱚᱠ ᱠᱚᱝᱜᱩᱞᱱᱟ ᱤ ᱛᱷᱚᱜᱟ ᱯᱷᱚᱨᱢᱟᱞ ᱴᱨᱮᱱᱤᱝ ᱢᱟᱛᱷᱚᱵᱟᱭᱱᱚᱠ ᱤᱱᱟᱝ ᱠᱚᱝᱜᱩᱞᱱᱟ ᱚᱰᱤᱭᱳ ᱨᱮᱠᱚᱨᱰᱤᱝ ᱭᱟᱱᱛᱮ ᱵᱮᱫᱤᱠ ᱡᱩᱝᱟ ᱜᱩᱱ ᱡᱮᱨᱛᱟᱝ ᱞᱟᱵᱮᱱᱤᱱᱚᱠ ᱫᱤᱨᱤᱝ ᱠᱚᱝᱜᱩᱱᱤ ᱡᱩᱝᱟ ᱢᱟᱝᱯᱚ ᱛᱚᱱᱮᱱᱤᱱᱚᱠ ᱤᱱᱟᱝᱟ ᱯᱨᱩᱥ ᱥᱩᱠᱟᱛᱟᱢ ᱥᱨᱤ ᱥᱩᱠᱟᱛᱟᱢ ᱥᱨᱤ ᱨᱩᱫᱫᱟᱢ ᱫᱩᱨᱜᱟ ᱥᱩᱠᱟᱛᱟᱢ ᱫᱟᱝ ᱫᱮᱵᱤ ᱢᱟᱦᱟᱛᱢᱟᱭᱟᱢ ᱜᱩᱱ ᱛᱷᱮᱛᱮᱱᱚᱠ ᱜᱮᱜᱟᱨᱱᱮ ᱤᱡᱟᱢ ᱛᱷᱟᱜᱨᱤᱝ ᱟᱫᱩᱠᱥᱛᱮ ᱱᱟᱛᱟᱝᱜᱤ ᱪᱷᱤᱨᱠᱟ ᱜᱩᱱ ᱞᱮᱯᱪᱮᱥ ᱠᱚᱝᱜᱩᱱᱤ ᱤᱨᱥᱩᱱᱰᱩ ᱥᱤᱯᱷᱤᱭᱟ ᱤᱥᱢᱚᱱ ᱡᱟᱝᱯᱚ ᱥᱩᱝᱚᱱ ᱪᱩᱜᱟᱛ ᱱᱤ ᱤ ᱪᱚᱠᱥᱤ ᱢᱤ ᱪᱷᱟᱝᱢᱟᱞᱟ ᱥᱤᱝᱤᱝᱱᱮ ᱥᱛᱚᱛᱯᱟ ᱯᱷᱩᱞᱟᱛ ᱠᱟᱜᱩᱱᱤ ᱜᱮᱜᱟᱨᱮ ᱥᱮᱡᱤᱠᱯᱚ ᱡᱤᱠᱥᱛᱮᱱ ᱜᱟᱝᱯᱮ ᱱᱟᱝᱟ ᱢᱤᱝᱪᱟᱱ ᱪᱚᱪᱮᱡᱞᱟ ᱪᱷᱟᱛᱢᱮᱞᱟᱨ ᱥᱩᱱᱰᱩ ᱥᱩᱣᱟᱛ ᱱᱤ ᱪᱮᱥ ᱯᱤᱱ ᱵᱮᱜᱩᱱ ᱢᱮᱜᱟᱞᱮ ᱢᱩᱡᱤᱱ ᱥᱤᱱ ᱜᱩᱱᱮ ᱠᱟᱱᱮ ᱪᱷᱟᱱᱚᱠ ᱤ ᱴᱚᱠᱥᱯᱟ ᱱᱟᱥᱟ ᱜᱩᱱᱮ ᱠᱟᱱᱮ ᱪᱷᱟᱱᱚᱠ ᱠᱟᱜᱩᱱ ᱢᱮᱜᱟᱞᱮᱭᱟ ᱪᱷᱟᱛ ᱠᱚᱝᱜᱩᱱᱞᱟ ᱱᱟᱥᱮ ᱢᱤᱢᱟᱥ ᱜᱩᱱᱮ ᱨᱟᱝᱜᱮ ᱪᱷᱚᱨᱣᱟ ᱭᱚᱝ ᱪᱩᱠᱟᱱᱵᱚ ᱛᱩᱡᱤᱝᱢᱩ ᱪᱩᱠᱯᱟ ᱤᱛᱩᱞᱩ ᱥᱟᱱᱚᱠ ᱤᱱᱱᱟᱝ ᱢᱮᱜᱟᱞᱮᱭᱟ ᱡᱟᱱᱭᱟᱝ ᱠᱷᱟᱪᱩ ᱥᱤᱜᱟᱝ ᱭᱚᱛᱮᱱᱚᱠ ᱠᱟᱵᱚ ᱱᱮ ᱫᱤᱨᱤᱝ ᱢᱟᱱ ᱠᱤ ᱵᱟᱫ ᱱᱟᱝᱟ ᱧᱮᱡᱟᱛᱟᱝ ᱧᱟᱢᱯᱚ ᱴᱚᱡᱫᱩᱨ ᱪᱚᱪᱮᱡᱤᱱ ᱤᱵᱚᱭᱱᱚᱠ ᱢᱮᱜᱟᱞᱮᱭᱟ ᱨᱩᱴ ᱵᱨᱤᱡᱽ ᱜᱮᱞᱟᱢᱪᱟᱱᱤ ᱨᱩᱴ ᱢᱟᱱ ᱰᱮᱞᱪᱮ ᱪᱟᱱᱤ ᱨᱩᱴ ᱤ ᱨᱩᱴ ᱵᱨᱤᱡᱽ ᱤᱥ ᱠᱚᱨᱵᱚ ᱢᱟ ᱴᱚᱣᱟ ᱥᱠᱮᱪᱮ ᱪᱟᱱ ᱭᱚᱛᱮᱱᱚᱠ ᱤ ᱵᱨᱤᱡᱽ ᱯᱚ ᱡᱟᱠᱷᱟᱪᱤᱠ ᱞᱚᱠᱷᱟᱪᱤᱠ ᱱᱟᱝᱟ ᱰᱩᱠᱷᱟᱱ ᱢᱟᱱᱚᱠ ᱤᱵᱚ ᱰᱩᱵᱟᱞᱟ ᱞᱩᱨ ᱪᱷᱩᱴᱟᱠ ᱢᱟᱝᱯᱚ ᱜᱚᱨ ᱛᱮᱱᱚᱠ ᱨᱟᱵᱟᱨᱮᱞ ᱪᱟᱝᱢᱟ ᱠᱩᱞᱮ ᱠᱩᱞᱮᱭᱟ ᱪᱚᱠᱥᱛᱟᱱᱟᱱᱚᱠ ᱤ ᱯᱟᱴᱟᱜᱩᱱ ᱪᱷᱩ ᱴᱚᱠᱯᱚᱜᱩᱱᱮ ᱱᱟᱝᱟ ᱠᱷᱮᱨᱟᱱᱚᱠ ᱛᱩᱥᱛᱟᱝ ᱧᱟᱢᱯᱚ ᱛᱮ ᱯᱟᱴᱟᱜᱩᱱ ᱡᱟᱢᱯᱟ ᱥᱟᱱᱴᱮ ᱡᱤᱜᱟ ᱡᱚᱞᱮᱱᱟᱱᱚᱠ ᱤ ᱡᱟᱢᱯᱟᱜᱩᱱᱮ ᱡᱟᱱᱭᱟᱝ ᱠᱷᱮᱪᱚᱥᱤᱠ ᱤᱵᱚ ᱩᱠᱥᱤᱭᱚᱛᱠᱷᱟᱱᱮ ᱡᱟᱢᱯᱟ ᱮᱱᱚᱠ ᱛᱩᱥ ᱵᱩᱫᱮᱱ ᱡᱤᱠᱛᱟᱝ ᱤᱵᱚ ᱢᱟᱝᱟ ᱥᱟᱱᱴᱮ ᱪᱷᱟᱱᱚᱠ ᱤᱱᱱᱟᱝ ᱢᱮᱜᱟᱞᱮᱭᱟ ᱯᱟᱜᱩᱱᱮ ᱥᱩᱱᱰᱩᱥ ᱛᱷᱚᱱᱫᱚᱠ ᱤᱵᱚ ᱜᱮᱞᱠᱷᱟᱵᱮ ᱞᱚ ᱢᱟᱝᱯᱚ ᱡᱤᱜᱮ ᱥᱩᱱᱰᱩᱥ ᱛᱟᱝ ᱠᱷᱩᱨᱩᱠ ᱛᱟᱝ ᱰᱮᱞ ᱪᱷᱮᱱᱢᱚ ᱭᱚᱛᱮᱱᱚᱠ ᱤ ᱵᱨᱤᱡᱽ ᱯᱮ ᱥᱟᱫᱟᱱᱚᱠ ᱢᱤ ᱤ ᱨᱟᱝᱡᱤᱱ ᱛᱟᱝ ᱧᱟᱢᱯᱚ ᱥᱟᱢᱡᱤᱜ ᱦᱟᱞᱮ ᱪᱮᱥᱮ ᱞᱟᱥᱪᱩᱝ ᱧᱟᱱᱪᱮ ᱡᱤᱱᱚᱠ ᱤᱵᱚ ᱜᱟᱛᱟᱝ ᱮ ᱜᱮᱞᱠᱷᱟᱵᱮ ᱜᱟᱛᱟᱝ ᱮ ᱥᱟᱠᱮᱫᱮ ᱱᱚᱨᱥᱠᱟᱞᱮᱱᱚᱠ ᱛᱟ ᱜᱮᱜᱟᱨᱮ ᱱᱟᱝᱟ ᱢᱮᱜᱟᱞᱮᱭᱟ ᱤ ᱨᱩᱴ ᱵᱨᱤᱡᱽ ᱤᱭᱩᱱᱮᱥᱠᱳ ᱳᱣᱟᱨᱞᱰ ᱦᱮᱨᱤᱴᱮᱡᱽ ᱥᱟᱭᱤᱴ ᱱᱮᱴᱣᱟᱨᱠ ᱱᱟᱝᱟ ᱞᱮᱱᱪᱮᱥᱮ ᱡᱩᱣᱟ ᱯᱷᱩᱞ ᱛᱮᱭᱚᱛ ᱴᱚᱯᱟᱜᱩᱱ ᱠᱞᱟᱭᱢᱮᱴ ᱪᱮᱧᱡᱽ ᱡᱟᱥᱛᱮ ᱤ ᱨᱩᱴ ᱵᱨᱤᱡᱽ ᱫᱩᱱᱞᱟ ᱥᱚᱞᱛᱟᱱ ᱢᱟᱝᱯᱚᱡᱤᱜᱚᱝ ᱟᱱᱚᱠ ᱤᱡᱩᱠᱛᱩ ᱥᱮᱱᱟᱝᱟ ᱢᱮᱜᱟᱞᱮᱭᱟ ᱢᱤᱢᱟᱝᱥ ᱜᱩᱱᱮ ᱤ ᱨᱟᱝᱡᱤᱱ ᱱᱚᱨᱥᱠᱟᱞᱞᱟ ᱥᱩᱝᱥᱠᱚᱵᱮ ᱠᱷᱟᱜᱟᱝ ᱜᱮᱞᱟ ᱪᱚᱥᱛᱮ ᱞᱮᱱᱛᱮᱱᱚᱠ ᱥᱚᱝᱞᱟ ᱛᱟ ᱤᱪᱚᱠ ᱵᱨᱤᱡᱽ ᱴᱨᱟᱱᱥᱠᱟ ᱥᱟᱢ ᱭᱩᱫ ᱜᱩᱥ ᱪᱩᱪᱮ ᱥᱟᱝ ᱞᱟᱢᱚ ᱢᱮᱛᱯᱤᱱ ᱱᱟᱥᱮ ᱢᱤᱢᱟᱝᱥ ᱠᱷᱚᱨᱟᱝ ᱜᱩᱱᱮ ᱤᱵᱚ ᱥᱤᱪᱮᱥ ᱜᱩᱡᱩᱠ ᱪᱚᱥ ᱛᱮᱥᱛᱤᱝᱱᱮ ᱪᱚᱥᱯᱟ ᱜᱩᱱᱮ ᱤ ᱵᱨᱤᱡᱽ ᱜᱩᱱᱮ ᱥᱛᱚᱠ ᱪᱩᱪᱮ ᱥᱮ ᱠᱷᱟᱠ ᱠᱷᱩᱨᱥ ᱫᱤᱨᱤᱝ ᱱᱟᱥᱮ ᱢᱤᱢᱟᱝᱥ ᱜᱩᱱᱮ ᱨᱩᱴ ᱵᱨᱤᱡᱽ ᱜᱮᱭᱟᱱᱟᱝ ᱱᱤᱥᱤ ᱥᱟᱝ ᱢᱟᱝᱟ ᱥᱛᱚᱠ ᱪᱩᱭᱱᱤᱱᱚᱠ ᱴᱤᱢ ᱠᱷᱟᱪᱤᱜᱮ ᱞᱩᱡᱩᱝ ᱤ ᱡᱟᱢᱯᱟ ᱜᱩᱱᱮ ᱥᱛᱚᱠ ᱞᱮᱱᱟᱱᱚᱠ ᱢᱤ ᱠᱷᱟᱪᱤᱜᱮ ᱧᱮᱠᱷᱩᱨᱮ ᱱᱟᱥᱟ ᱜᱩᱱᱮ ᱱᱟᱝᱟᱝ ᱥᱟᱱᱴᱤ ᱪᱚᱪᱮ ᱥᱮ ᱯᱷᱤᱭᱟ ᱱᱟᱥᱤᱨᱭᱟᱝ ᱪᱚᱥᱛᱮ ᱭᱚᱛᱮᱱᱚᱠ ᱤ ᱪᱚᱠᱥᱮ ᱥᱩᱝᱥᱠᱚᱵᱮ ᱯᱷᱤᱭᱟ ᱤᱠᱳᱥᱤᱥᱴᱮᱢ ᱡᱤᱜᱮ ᱴᱟᱞᱤᱠ ᱪᱚᱥᱛᱮᱱᱚᱠ ᱧᱮᱨᱟᱝᱜᱮ ᱛᱷᱚᱥᱛᱮ ᱭᱚᱰᱚ ᱛᱟᱞᱚ ᱦᱮᱞᱤ ᱣᱟᱨᱡᱤᱭᱟ ᱯᱟᱫᱢᱟ ᱮᱣᱟᱨᱰ ᱛᱟᱝ ᱧᱟᱢᱯᱚ ᱥᱤᱣᱟ ᱯᱷᱩᱞᱛᱮᱱᱚᱠ ᱠᱩᱝᱜᱮ ᱨᱟᱝᱜᱮ ᱢᱤᱪᱷᱮ ᱱᱟᱝᱟ ᱞᱚ ᱝᱟᱯᱪᱤ ᱥᱟᱝ ᱢᱟᱝᱟ ᱤ ᱨᱩᱴ ᱵᱨᱤᱡᱮᱥ ᱛᱟᱛᱚᱜ ᱱᱟᱝᱟ ᱯᱷᱩᱛᱮᱱᱚᱠ ᱠᱩᱝᱜᱮ ᱠᱚᱨᱟᱝ ᱥᱟᱛᱠᱟᱱᱵᱚ ᱱᱟᱛᱟᱝ ᱥᱟᱝᱢᱮ ᱯᱷᱤᱭᱟ ᱥᱯᱚᱥᱯᱟ ᱪᱟᱱᱡᱤᱜᱤᱱᱚᱠ ᱴᱷᱚᱯᱟᱜᱩᱱ ᱧᱮᱨᱟᱝᱜᱮ ᱤ ᱨᱩᱴ ᱵᱨᱤᱡᱽᱞᱟ ᱡᱤᱠᱥᱠᱚᱨ ᱡᱟᱛᱯᱤᱱᱟ ᱛᱤᱱᱤ ᱛᱮᱵᱮ ᱯᱟᱨ ᱥᱳᱥᱟᱞ ᱢᱤᱰᱤᱭᱟ ᱠᱟ ᱠᱟᱨᱢᱮᱛ ᱥᱟᱞᱟᱡᱟᱛ ᱧᱮᱨᱟᱝᱜᱮ ᱯᱟᱨᱮ ᱡᱟᱱᱢᱟᱜᱩᱱ ᱞᱟᱝ ᱢᱮᱜᱟᱞᱮᱭᱟ ᱡᱟᱱ ᱛᱟᱝ ᱢᱮᱰᱟᱵᱮ ᱱᱚᱨᱥᱠᱟᱞ ᱮᱥᱠᱚᱨᱞᱟ ᱦᱟ ᱜᱚᱪᱮᱡᱞᱟ ᱥᱯᱚᱥᱯᱟ ᱛᱟᱝᱟᱱᱚᱠ ᱱᱮ ᱪᱮᱥ ᱯᱤᱞ ᱢᱮᱜᱩᱱ ᱱᱟᱛᱟᱝ ᱥᱟᱝᱢᱮ ᱨᱟᱝᱜᱮ ᱜᱟᱢᱤᱞᱵᱚ ᱥᱟᱝᱢᱟ ᱭᱚᱝᱜᱚ ᱥᱟᱢᱟᱱᱚᱠ ᱱᱟᱛᱟᱝᱜᱮ ᱴᱨᱚᱝᱠᱷᱮᱨ ᱫᱮᱢᱚ ᱛᱷᱚᱝᱪᱮᱥ ᱤᱱᱱᱟᱝ ᱥᱤᱝᱥᱛᱮ ᱤᱛᱷᱚᱜᱟ ᱥᱟᱢᱞᱚᱡᱤᱠ ᱛᱟᱝᱮ ᱫᱷᱮ ᱱᱟᱛᱟᱝᱜᱮ ᱛᱷᱟᱠᱚᱨᱞᱟ ᱠᱷᱤᱢᱥᱟᱜᱩᱱ ᱯᱷᱟᱝᱥᱛᱮ ᱭᱚᱛ ᱥᱩᱭᱤᱵᱚ ᱥᱟᱝᱢᱟ ᱪᱚᱱᱚᱠ ᱢᱟᱝᱪᱷᱮᱫ ᱢᱤᱜᱩᱱ ᱤᱱᱱᱟ ᱥᱟᱢᱥᱛᱮ ᱰᱩᱞᱟᱱᱚᱠ ᱤᱵᱚ ᱡᱟᱱᱢᱟ ᱡᱤᱜᱮ ᱠᱷᱟᱜᱤᱱᱚᱠ ᱭᱟᱝ ᱛᱮᱱᱱᱟ ᱵᱮᱥ ᱥᱟᱝᱢᱟ ᱪᱚᱱᱚᱠ ᱤᱱᱱᱟᱝ ᱱᱟᱛᱟᱝᱜᱮ ᱡᱩᱝᱟ ᱤᱡᱩᱠ ᱢᱤᱨᱤᱝ ᱟᱭᱚᱝᱟᱱᱚᱠ ᱠᱟᱜᱩᱱᱮ ᱥᱟᱢᱞᱮ ᱠᱟᱱᱮ ᱱᱟᱛᱟᱝ ᱥᱯᱚᱥᱯᱟ ᱛᱟᱝᱟᱱᱚᱠ ᱱᱟ ᱢᱟᱫᱷᱭᱟ ᱯᱨᱚᱫᱮᱥᱤ ᱨᱟᱡᱜᱟᱲ ᱡᱚᱝᱜᱮ ᱵᱷᱟᱭᱟᱵᱟᱨᱮ ᱥᱤᱝᱢᱚᱨᱤᱜᱮᱥᱠᱚᱨᱞᱟ ᱦᱟᱜᱩᱪᱮ ᱥᱮᱥ ᱠᱟᱯᱥᱛᱚᱯ ᱠᱚᱝᱜᱩᱱᱮ ᱨᱟᱝᱜᱮ ᱧᱮᱠᱷᱚᱨ ᱞᱟᱭᱚᱛᱠᱟᱱ ᱯᱞᱟᱥᱴᱤᱠ ᱠᱷᱤᱢᱥᱟᱜᱩᱱ ᱛᱷᱮᱱᱪᱮ ᱥᱮ ᱠᱷᱟᱡᱞᱤᱱ ᱪᱚᱥᱛᱮᱱᱚᱠ Kungi suji gyongste gyuja kyung anok masams. Kungwene tongkirne plastik khimsadang botel stongpagun tuches gozuk choz. Kule kulea irsundruspo mangar gyachan gyurin song. Yangte plastik gun eco brick nanga gyurches gozuk choz. Diring inna eco brick po mimang zomse nasagun jespo choches la kolenino. Rajgari nanga butkanil za khachigi nanga kilo gyathag nanga plastik gun recycle chozte tegun manga gyala chozte kolenino. Yangna ka plastik po sngolna thomse nanga khimsa gangchu gatpin. Diring tenagun ishingmo gunir sundu sejaste tronkir jespo chochese nanga kolenino. Nge bayavari ishingmo changmatang ই লাজগুল তং ডেল ইয়োৎকান সংমালা টাশিস দেলেক জুয়াত নি চেস পেঠম বেগুন না মা মংপোজিগে ইগে ডিসতে মিক্সালে গোরগ্যানজিগে কা স্পেরা তাঁচেসে পাসপে কালতে দো ই গোরগ্যানবো গণেশ উৎসব তং ডেল তেনো ইন্না জুগা তা গণেশ তুৎসব তং ডেল চেস তরুণ তুস মংপোজিগে তেনো ইয়ং মিমাংস মংপোজিগে ই গোরগ্যানে কা দাকসারং স্পেরা তাঙ্গোস জেরতে দো ইন্না জুগা গণেশজি স্কু জংচে স্মোলনা গুজুক ছানক স্কু জংকানগুন স্কুদং ডেলতে চম্পাগুন দাকসানে শ্যাং চোস্তে ইয়ংানক তেফিয়া নিজা ছাংমালা জুয়া ফুলাত মেরাঙের চুন্ডুস জাত গোসে জিনক মেরাঙে খাংপে সোসাইটি ইয়াং নেখরে নাসাগুনে নাঙাং গণপতি বাবে স্কু বরচেসে কাবে নাতাঙে ইউলে সা জংখানিন কাবো নাতাঙে জোপাগুনে লাকপাদং ইয়ামপো ডুবখানিন গামিগুনে গণেশজি স্কু জাঙাত মেতে ছাংমালা কালাগে স্কু জংচেস পা খাকতংপে গবরচেসলা জুয়া ফুলাত ইয়ংকাগুনে স্কুঙাত তেগুনিয়াং গণপতি স্কু চিয়েচোস্তে দুক স্তাগোস কা গ্যালখাবেনাঙা ডুবতেগিন প্লাস্টার অফ প্যারিসলা চৌকানে স্কু মানে ইয়া মাজাত টোপাগুন কালাগে স্কুগুন চোচেস থার্টেস্টিংনে চুনাঙা লামোতাংয়াম্পো মেতকান ছানক এখানে নাতাঙের সংস্পো জিংদং খুরিউগে সংস্কোপ ছানক নাতাঙে ইচ্ছে সংলো ছানক ইয়ং খুরিউগে চোসলা ngatange lasganang danda chano nam ngatange nase jupagone kane skunywa chik ngatange vocal for local e khazle nang stanpo chano nga ichheza talan ganesh utsav ta i tsokse gaston gune nangang ngatange i tsokse spera gune kane memang se khare nanga samlo tangen yang gyalkha be fia compass point thopagun ngatange gyalkha be shuk cheshespo ngatange miguni nok গ্যালকাবে খাক সোসে নাঙা চুয়েনিয়ত খান চুন্ডুস গুনে কানে নাতাঙা মংপো লোপ সানক ইর চুন্ডুসে নাম সেমসে খাজলেন চোনা ইয়ংশিচোকসে রোগ স্তোপনা তিনি গুর্জা ছিনমো কাজুক সিগাং খ্যুং ইয়ানচেজ ইনো জেরখানবো সাদানক নিরাঙে রাঙে নিয়ে করে ই চোক চুন্ডুস গুনে স্কোরলা না গরমেট ডিয়া জাত রাঙে সামচারদাং স্পাসপে গুন কালিন যুগ সাজাত ইবি কানে নিরাঙে থাকোরলা ডুলকানে লাজগুল ছিনমো বো গ্যালকাবে ফিয়া স্পেজ গুরিন লিংমাল জেনাঙা নাতাংয়াংস্কের জালিন গ্যালকাবে মিমাসগুনে সুন্দু সোমারি গে কা টোজদুর চইন তেতে ছুকপা নেরান্তং নেরাঙে নামে গুনে নাংস্তাক বোরা জাত ইয়াং ছু সাকচে জিনক ছারপা থিক্সপা রে রে নাতাঙে সাকচে জিনক ক্যাচ দ্য রেন ই লাজগুলবো নামে ছা চুকচিস মানক তেনেঙে মিক্সালে জুয়া ফুলাত ছারপে থিক্সপা রে রে ছু নাতাং ছাংমা লোকস দস্কিউবিন মা মাংপো থুকজে ছে নমস্কার
1: দাকসং জারাঙে গ্যাগারে শিতলুন স্কু জাপস নরেন্দ্র মোদি গুত্তে মন কি বাত টিগ্রিম ইংস্কার তাপসে লাদাক সনা সনা জাত মাশি আকাশ মানিলেনে জুনজিক তাইন কাসতা ছবাং নুরবুতাং থপাং সালকানে জুংদুরিক সনা জাত